number to the GM wa ya fin ajoke obalagbe gumbi ona ni 080-51-83-15-25 080-51-83-15-25 lẹ́ẹ̀kan sí 080-51-83-15-25 ló dọ̀dọ̀ GM wa ìyá àfin àjọ.